0: মন শুনি গলা
1: সখী মন শুনি গলা
0: পানি কুমার কুমার বলি
1: পানি কুমার কুমার বলি
0: জল রানী লগে সাঙ্গি দেলা
1: জল রানী লগে সাঙ্গি দেলা
0: রানী জল রানী
1: এ রানী জল রানী
0: কোন দেশর পানি কুমার
1: কোন দেশ।

0: সুনিকরি পানি কুমার,
1: সুনিকরি পানি কুমার,
0: আগে তুমি লুকা বললা,
1: আগে তুমি লুকা বললা,
0: জল জল রানী লুচি গলায়,
1: জল রানী লুচি গলায়,
0: পূর্ণি বন্ধে লুকি গলায়,
1: পূর্ণি বন্ধে লুচি গলায়,
0: পূর্ণি লাটা তানে লুকলায়,
1: পূর্ণি লাটা।

0: আমাশয়া আলে আবার তুমি লুকাকাই আমি ডগরাইবু আমি ডগরাইবু হেবর আমি হারলে আমকে নেবাস নইলে তো আউরি আরা জিতা হইছি কাজ হইছি শুনি করি পানি কুমা
1: শুনি করি পানি কুমা পানি রানীর গোট।
2: লোক মঞ্জুরি, इस कार्यक्रम में अभी आप सुन रहे थे।

বলত প্রভু কায়ে বাত বল। ইরানি বলে তুই বালি গৌরা, ইরানি বলে তুই বালি গৌরা, যে মচ বাত শুন প্রভু মচ গোট শুন। ইরান ভিতরে তুই আসিস রানী, ইরান ভিতরে আসিস রানী, যে মচ কাজে তোজ রানী, মচ কাজে তোজ। ইয়কলা বলে তুই আসিস রানী, ইয়কলা বলে তুই আসিস রানী, যে অসনে বলু না বলত প্রভু অসনে বলু না বলত। ইমা দেব রাজা তো বলত এবে, এ মা দেব রাজা তো বলত এবে, যে বালি গমরা শুনে প্রভু বালি গমরা শুনে। ই সোনা সোনা তুমি রাজা বলে, ই সোনা সোনা তুমি রাজা বলে, যে গোটক বাত সাঙ্গে রাজা, গোটক বাত সাঙ্গে। মেরা ন ভিতরে আসে রাজা, ইরা ন ভিতরে আসে রাজা, মই এতা বলে আসে রাজা, কসনা বলে এদে। ইনানি বেরা মচ মায়ে এবে, ইনানি বেরা মচ বাপ এবে, যে মরুন জালে গেলা রাজা, সরুন জালে গেলা। ইয় শনি বলু ন বলে সে এবে, ইয় শনে বলু ন বলে সে এবে, যে বালি গৌরা তো আয় প্রভু বালি গৌরা তো আয়। ই মচ ভাই মন সাত জন, ই মচ ভাউজ মন সাত জন, যে এতা আনুন দিলা প্রভু রান ভিতরে আনলা। ই মচ ভাউজ বলে এবে, ই মচ ভাউজ বলে এবে, যে সাগুন জালে যায় প্রভু সাগুন জালে যায়। ই দিদল বেরা ময় পরটি হলে, এ দিদল বেরা ময় পরটি হলে, তো অসনে বলু না যায় প্রভু, অসনে বলু না যায়।

0: राम राम जुनकी दीदी, राम राम।
1: राम राम मंगतू भाई, राम राम। खूब दिन भेटघाट हलो नी। তো আমি বলতে রে, আমি তো হলু ভেটঘাট, এদায় হো দাদি দিদি সঙ্গে ভেটঘাট। তো বস্তর কেশ্বর কার্যক্রম শুনতো সপায় গাঁও করে দাদি দিদি সিয়ান সজন ওর সঙ্গ জমরে সঙ্গবাদিন মন কে রেডু ভিতর লেবে ঝুনকি
0: আর মই মঙ্গতু,
1: আমি দুনো করু সে রাম রাম। আর নানি নানি পিলা মন কে আমি দুনো সে বাটলে খুবই খুবই মায়া। তো মঙ্গতু ভাই দেখ, এবার পিলা মনকে কোটকে আমি বললে নে মায়া করু সে বলুন মানতে, তুই জানিস পিলা মনকে মায়া মায়া নিয়ে আমাকে কয়েক আসন জ্ঞান ধ্যান চো গোট আসে যে কি আমাকে শিখাত রায়। যেসে আজিকালি আমি স্কুল মনে শুনুস নেই, খেল খেল নে পড়াই উসনে মায়া দেয়া নেবেন হুন মনকে শিক্ষা দেতর হয়েছে নে। তো আমচো গাঁ পাড়া নে আমি দেখুন সে কি আগে আমচো বেরো তো তো স্কুল মন নি রে নে, আমাকে পাঁচবি লাগলে স্কুল মিলতে রে গাঁও নে, আর ছটি পড়তে রাখলো দোসর গাঁও যাও পড়তে রে নে।
0: হ্যাঁ
1: মানে এবার তো সময় বদল দিছে, আর এবার গাঁও পাড়া নে তুই দেখ কি হুন প্রাইমারি স্কুল হো কি হুন ছটু আঠু মিডিল স্কুল হো কি হুন বারুই লক্ষ স্কুল হো, আমাকে সপাই গাঁও পাড়া দেখুক মিলে সে করি করি থার নিয়ে আয় তো কিন্তু খাইলে ফেলে বলে আসেছি এ পাড়ালে হুন পাড়া নে। মানতার মঙ্গতু ভাই তুই এ গোটকে জানিস কি আমচো গাঁও চো জন লেখা লেখি মানে জন পড়েছ জন স্কুল নে হুনমান কাই বিচার করছ তো আপলো পড়াইকে ধরুন ভাই গোটকে তুই জানিস
0: হুনমান চো মন নে কাই বিচার আপনে সে কাই স্বপ্ন দেখছ তুন মন বল কাই আমি বল বনু দে কাই নৌকরি করুন দে না হলে ফের বিজনেস করুন দে না হলে পড়ুন লিখুন কাই বল কাম হয়
1: মানতার কাজ আয় মজো বলতো গোটি আয় কি আমচো জন দেশ আয় ভারত এ কি আমি গাঁও মঞ্চ দেশ বলু সে আমচো দেশ নে যুগে করুন গাঁও আসে শহর কম আসে নে, আর আমচো রত লোক মন বল গাঁও নি খুবই আসে, আর আমচো গাঁও নে রত গাঁ করে ভাই বহিন মঞ্চ জন মাইন বুতা হয়েছে উন খেতি কামে নি হয়েছে হুঞ্চুই সঙ্গে সঙ্গে কয়ে কসন হুন মঞ্চ হুনর মন আসে হুন মন লাগে যে কে হুন মন করুন ভাতি জনাই আপলো জীবনকে চালাসত, আর হুনি হুনর হুনি কলা জনাই নেই এবে আগে যেমন ভাতি আমচো গাঁও লে নিকরুন ভাতি হুন শহর আমলি শহর লে দুসর শহর আর হুঁচো দেশ লে দুসর দেশ নে বলতো গোটে আয় মঙ্গতু ভাই কি আমচো জন বলে গাঁও চো জন বলে হুনর আসে যেসন আমি দেখুন সে কি কোনি কোনি কায় সুন্দর মূর্তি বানাসত কোনি কোনি কায় সুন্দর হতা টাটিক গাঠ সত কয়েক জন জনাত হুন মাটি চো মূর্তি বানাসত কয়েক জন জনাত হুন বেল মেটাল বলুন বলু সে নে ঘড়বা কলা বলু হুনকে করসত আসলে কয়েক আসন হুনর বানাসে আমচো গাঁও করে ভাই বেন মন লাগে যে কি হুনমন যেসন কি আগে বড়ক চাহসত বললো নে হুনমনকে খুবই লাভ মিরুক সাকে। আচ্ছা কি আমি সোচু সে কি শিক্ষা ধরুন ভাতি আমি নকরি করুন দে মানে তার সপায় নকরি করলো না বাকি বুতা কোন কর দে তো হুনি কাছে কাজ আয় কি আমচো লাগে জন বলে হুনার আসে হুনকে আমাকে জনায় আগে বাড়াতে কাজে শিক্ষা সঙ্গে সঙ্গে জনায় আপলো স্বপ্ন পূর্তে পুরা করতে কাজে আপলো ঘর চো পুরখতি চো জন কালা আসে হুনকে আপনা তো তে তো হলি জাহালা মে বলতে আমচো লাগে আর বলে হয়ে আসে নি জাহালা হিসাব নে জ্ঞান চকোট সঙ্গে তো জ্ঞান চকোট কে আমরা লুয়ে যায় আমরা জাহালা কে
2: काउंसिल बुधवार नेटेन घोषणा की तकी सरकार सीमेंट तपोर्रो जीएसटी मोला 28% तुन कम